আকাশবাণী চুরচানপুর এফ এম মেগা হার্ট জাখালেখাত পয়লা কনুগি ফং থাদ প্রোগ্রাম হে তো জিঙ্কা রেডিও আইজো সিনা বন চাবিন জিঙ্কা ফা ইফাত নেই সুনুবাহি নেমনে বালে লই হন বা চুইলাই তা সাহ আবান বানাই দিবহি আমা সপেনা দিন গাইজুতে ও কনে লাই সেন নেমনে বালে লই হন বা চুইলা সও

আকাশবাণী চুরচাঁদপুর এফ এম মেগা হার্টস লখত লখত পয়েন্ট লি আকুন হুম কি পং থাদো প্রোগ্রাম হি তুনিলা রেডিও গাইজো সিন বন চাবিন নিলা ফা ইফাত নেই সুনুবা হি নেম সেম হইলে লই হন বা চৈলাঙাই তা তা আসা হো বান বানা গাই দিও হে গাইজুতি মাসা পেনা দিন খ্রিস্তা নুজুই খ্রিস্টেন তে তে আসা ও

আকাশবাণী চুরচানপুর জিংজিং কাক নিদান সিগি মিনিট সোমতিং জে নি তৌথংলে লয় হন বা চৈলাঙাই তা তা সাহো ইংাই দি ওহি তুনিহা নিদান সিগি হিংদিং আহি তা তো কিলোন ইফাত কিচাই তাই মুন্দিনা থাদো প্রোগ্রাম গাইজো সিন বন চাবিন মাংফা